0: বিগুতার লাদু বিদুতার মধ্যে প্রসাদ বলি মধ্যে চাল ঘন মশাই
1: আমা বাবুলাই রুয়াই দুঃখ দিন্ছন ছোরা র নাতিহরু শাশুলাই পনি রুছন দুরু দুরু সানী বুয়ারিহরু ঘর যাই বস্ন ত কবি জনহরু শঙ্খা নমানি কন সোহানী চাকরি তপনি কেই গুঞ্জরা ঘর লঙ্কলি কর জন জেঠিলাই সবাই কাঞ্চে তেরা কা হলান চাতে সন্ততি।